শ্রোতাবন্ধু, অরবিন্দ মুদুলি ১৯৬১ মসিহা সেপ্টেম্বর মাস ১ তারিখ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দিন জন্মগ্রহণ করে সে বর্তমান সুদা ৫০০০ অধিক ভজন গাই সারে ভারতর ৩০০ অধিক সহরের ৫০০০ অধিক সিদ্ধা গীত পরিবেশন কার্যক্রমে সঙ্গীত পরিবেশন করেছেন। কেবল ভজন গাওয়া এই গায়ক ওড়িশার ভজন সম্রাট রূপে পরিচিত ভিকারীবলঙ্কর প্রিয় শিষ্য। সে ৩০০ অধিক ভজন আলবম্রে কণ্ঠদান করেছেন।

শ্রোতা বন্ধু, এই স্মৃতিরে স্মৃতিরে কার্যক্রমকে তাহলে এইটি রাখুছু। আপনার আমার এই কার্যক্রম কিপর লাগুচি মতামত জনাইবে নিশ্চয়। আমাকে চিঠি লিখবার ঠিকানা হল স্মৃতিরে স্মৃতিরে কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 769042। তাহলে শ্রোতা বন্ধু এইটি রুচি। নমস্কার।

0: শ্রোতা বন্ধু, আমি পৌঁছে যাইছিলু ব্রহ্মপুরে থিবা গভর্নমেন্ট কুইন মিশন হাইস্কুলে। চলন্তু সেঠারে কেউ ভলি বৃক্ষরোপণ কার্যক্রম করুছন্তি জানিবা। স্যার নমস্কার।
1: নমস্কার
0: স্যার, আপনার পরিচয় কইলে?
1: মু হরেকৃষ্ণ পণ্ডা, এই বিদ্যালয়ের অবসর নেইছি। গঞ্জাম জেলারে ওইএস অফিসর ভাবরে কার্য করুথিলি, তিনি বর্ষ হেলা অবসর গ্রহণ করছি।
0: আজ্ঞা, অবসর পরে মধ্যে আপনার এটি কার্য করুছন্তি। আমি যে দেখুছু বৃক্ষরোপণ বর্তমান করুছন্তি, আপন আপনক সহিত পিলা মানে বি অছন্তি, আও আপনক সহকর্মী মানে বি অছন্তি, তো আজি কোন কোন সব বৃক্ষরোপণ করিছন্তি?
1: আজি আমি সাধারণত যে গছ শীঘ্র বড়িব ছাই দেব সেইভাবে গছ, তা সহিত কিছু ফল গছ বি লগাইছু, যেমিতি আম্ব গছ, পণস গছ, তা সহিত বেল গছ এবং অন্যান্য গছ বি লগাউছু।
0: এই সব গছ কোঠু আনিলে?
1: আমি জঙ্গল বিভাগ রু অনুরোধ করি আনিছু।
0: জুলাই মাসের এবে আরম্ভ করেছেন না আগুর লগাইছিলে?
1: সাধারণত জুলাই এক রু সাত হচ্ছে বর্ণীকরণ সপ্তাহ, সেই অবসরে আমি কার্য আরম্ভ করছু এবং সপ্তাহ সরিলা পরে মধ্যে যে বর্ষা দিন রয়েছে, তেণু যেটি খালি জায়গা অছি সেইটা বি গছ লগাইবা পাই দেখু।
0: আপন স্কুল ছড়া আউ বাহারে কোটি কোটি গছ লগাইবা পাই যোজনা করছেন?
1: আমি সাধারণত বিদ্যালয়ের যে জায়গা খালি পড়িছি খেলা পড়িয়ার পার্শ্ব মানকরে গছ হলে ছাই হব, তা সহিত পিলা মানে উপকৃত হবে এবং বাহারে মধ্যে যেটি জায়গা রহুছি বাহা হত্তা বাহারে মধ্যে যদি খালি জায়গা অছি এবং আম পিলা মানে দায়িত্ব নেই পারিবে অন্তত।

0: চাষী ভাই বহন মানে আপনাদেরকে খেত খমার কার্যক্রম ন স্বাগত আর জুহার দাদা তোমকে বি জুহার
1: হই হই বীরসু তোমকে বি জুহার আর বীরসু
0: হ্যাঁ দাদা
1: বর্ষা পায়ন তো বনে হউছে
0: হই
1: আর আমার চাষ বাস থি সববেলে পায়ন র অসুবিধা থিসি
0: হই তো তার সমাধান লাগি ই যেন বর্ষা পায়ন হউছে তাকে কেনটা সংরক্ষণ করমা আর আমার চাষ বাস ন ব্যবহার করমা বলে ই জিনিসটা যেন অসুবিধা হউছে এটা দূর হই পারবা
1: বিলকুল গা বিলকুল আর দেখো তো আমি যেতেবেলে চাষ বাস করসু
0: হই হই
1: বইলে আমি রাসায়নিক সার মানকে জহ করে দেসু হেলে কেনতা করি আমি আমার যেন মাটির উর্বরতাটাকে বজায় রখমা
0: হই
1: তার লাগি চেষ্টা করবার আছে আর সেটা হি আমার যেন ক্ষেত বচাও অভিযান হয় নি কে বেলে ই কথা প্রতি ভি টিকে ধ্যান দেমা কানা কইছ
0: কানা আর কইমি এটা তো নিহাতি করবার আছে আর আমার যেন জায়গা মাটি আছে এটাকে বঞ্চাবার আছে আর সেনু সবুদিন সুনা ফলাবার আছে
1: আর দেখ তো আমার আজ্ঞা ফের আসি পৌঁছিছন
0: হইত
1: আর সে ই যে ধান চাষ বিষয় আমাকে বতাউলে আজ ফের আসলে ন বলে তাঁর সঙ্গে কথাবার্তাটাকে টিকি আরম্ভ করু
0: হই
1: চাষী ভাই বহন মানে আজ আমার বৈঠকিন আউ ঘায় মনোজ কুমার জেন আজ্ঞা আসি পৌঁছিছন যে কি আমার কৃষি বিজ্ঞান কেন্দ্র কিরেই ঠানে মৃত্তিকা বৈজ্ঞানিক হিসাব ন কার্যরত অছন আর আমি যেন খরিফ ধান ফসলর পরিচালনা বিষয় ন যেন পহেলা ভাগনে কথাবার্তা হয়েছিল তার আজির দ্বিতীয় ভাগ হয় আর আজ আমি বাকি কথা মানকে হেমা আর ধান কেনতা করে লগা যা কেন কেন কথা মানকে ধ্যান দেলে আমাকে রাসায়নিক সার দেবার লাগি নি পড়ে বা যদি দেবার লাগি পড়বা বইলে কম দেবার লাগি পড়বা ইসব কথা মানকে আমি জানমা তো আসুন পহেলা করি আমি আজ্ঞাঙ্কু আমার বৈঠকিন স্বাগত করিকি আমার কার্যক্রমটাকে আরম্ভ করমা বইলে আজ্ঞা জুহার
2: জুহার
1: আউ ঘায় স্বাগত আপনকে আজির আমার ক্ষেত ক্ষমার কার্যক্রম ন
2: আজ্ঞা
1: তো আজ্ঞা আজ আমাকে বতাউন যে ধান রুয়া কেতবেলে করবার আছে কেন কেন কথা প্রতি ধ্যান দেবার আছে
3: তলিকু আমার একুশ দিন তলি ব্যবহার করা দরকার বা পঁচিশ দিন পর্যন্ত আমি করিবা বেড়ে বেড়ে কোণ হচ্ছে ডেরি হুয়ে ডেরি হলে কোণ হব সাধারণ যদি আমি লগাইথিবা একুশ দিন পাখাপাখির তলি আমি দুই রু তিনটা করে চারাকু আমি গোটে বুদা প্রতি আমি দেবা ব্যবহার করি আর তাকে অল্প গভীরে পোতিবা আমি বহু জায়গায় বহু গভীরে পোতি দিয়ে যাদ্বারা চের যে বাহারে গণ্ঠি রু পুঁ উপরে যে গণ্ঠি থাকবে সেটু চের বাহার স্টার্ট যেতে গছটা এস্টাব্লিশ হওয়া ডেরি হুয়ে সেপা সেটা করবেনি অল্প গভীরে পোতিবে আর সিধাগি পোতিবে আপনার বহু জায়গায় শুয়েগি পোতি দিকে যাদ্বারা যে গণ্ঠিটা যে থাকে সেটু চের বাহারে মূল যে অরিজিনাল চেরটা সেটা ঠিক ভাবে আর ধরিপারে না সেপাই আমি ঠিক ভাবে তলিকু লগাইবা সেপাই এই যে নর্সরিটা গুরুত্ব আমি যেমন ছোট ছুঁ লালন পালন করছেন যদি আমি হৃষ্টপুষ্ট আর ভাল সুস্থ তলি যদি আমি পাইপারে নিহতি ভাবে ফসলটা নিহতি ভাবে ভাল হব সেপাই এই নর্সরি ম্যানেজমেন্ট বা এই যে পল্হা যে তলি পকাউছেন আমি সেটা নিহতি ভাবে তা উপরে আমি চাষী মানে সচেতন হবে টিকি অল্প অবধির ধান লগাইবাই কিন্তু কিসম ব্যবহার করবে তথাপি আমার বহু সময় কম কিন্তু গোটে সাধারণ নিয়ম গোটে অনেক অগস্ট পনেরো পরে আমি লগাইবা কথা নু
1: আজ্ঞা আজ্ঞা
3: আর গোটে যদি খরাটিয়া ধানের জানুয়ারি ছবিশ আমার যেহেতু এটা গোটে স্বতন্ত্র দিবস
1: অটা
3: মনে রক্ষা চাষী মানে হব আর তাপরে আমি বিশেষ ডেরি করবা না তা পূর্বর আমি চেষ্টা করবা অগস্ট মাস পনেরো তারিখ সুদ্ধা আমি এই যে তলি লগাইবা কাম সারিদেবা সেপাই তা পূর্বর আমি নর্সরি সেই অনুসারে আমি রেডি বর্তমান করেদেবা বর্ষা ধীরে ধীরে হচ্ছে আর লঘুচাপ সম্ভাবনা আছে
1: তো স্যার বহু কিছু কথা মানে তো আমি চর্চা করলাম বইলে এই ভিতরে আমি ক্ষেত বচাও অভিযান সভে লাগি পড়লা
3: আজ্ঞা
1: আর আমার চাষ মানকে খাদ্য সার তো দরকার নিহাতি বইলে আমি রাসায়নিক সার দেমা কি আমি এই যে জৈবিক খত দেমা যা কিছু তো আমি দেই করে আমি চাষবাস করমা বইলে ধান চাষ লাগি কাণা এনতা উপায় মানে করমা যে আমার যে রাসায়নিক সার দেবার লাগি নাই পড়বা কিন্তু আমার চাষ ভি বঢ়িয়া সে হয়েযা সে বিষয়ে টিকি আমাকে বতাবে আমার কিছু চাষী ভাই বোন মানে তো করুছন সে বুঝি পুথিবে ফের হলে ফের আপনার টিকি কহবে
3: হ্যাঁ বর্তমান আমার এই জুন মাস এক তারিখ রু জুন মাস তিরিশ তারিখ পর্যন্ত
1: আজ্ঞা
3: সারা ভারতবর্ষে আমি ক্ষেত বচাও অভিযান এটা করা যাইতিলা আর তার মুখ্য উদ্দেশ্য থিলা আমার ক্ষেত বা জমি যে কুহি তাকে বঞ্চাইবা কেমি
1: আজ্ঞা আজ্ঞা
3: আমি বর্তমান জানলি বর্তমান যে ক্ষেত কহিলে যে জমি বা মাটি কথা
1: কুচি
3: আমি যা খাদ্য খাওছেন পঞ্চানব্বই ভাগর ঊর্ধ্ব খাদ্য এই মাটি রু আসছে
1: আজ্ঞা আজ্ঞা
3: সেপাই সেই যে মাটি যে খাদ্য যোগাউছে আমি সেই যে মাটির যদি স্বাস্থ্য ঠিক ন রহব তেবে কোণী ফসল বা আমার খাদ্য আমি ঠিক ভাবে পাইপারবা
1: আজ্ঞা
3: সেপাই আমি যে রাসায়নিক সার বিশেষ ভাবে বহুল ভাবে ব্যবহার করছেন ଅସନ୍ତୁଳିତ ଭାବରେ ବ୍ୟବହାର କରୁଛନ୍ତି, ତାଦ୍ୱାରା ମାଟି ଖରାପ ହେଇଯାଇଛି। ଆଉ ଏଇ ଯେଉଁ ଅଭିଯାନ ଆମେ କରୁଥିଲେ ମାଟିର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପ୍ରତି ବିଶେଷ ଯତ୍ନବାନ ହେବା ପାଇଁ ଆମେ ବିଭିନ୍ନ ଜୈବିକ ସାର ଉପରେ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉଥିଲା, ସବୁଜ ସାର ହିସାବରେ ଧନିଚା ଚାଷ କରିବା ପାଇଁ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉଥିଲା, ଆଜୋଲା ଚାଷ କରିବା ପାଇଁ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉଥିଲା, ଜୀବାଣୁ ସାର ବ୍ୟବହାର ଉପରେ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉଥିଲା।
1: ଆଜ୍ଞା,
3: ଯାହାଦ୍ୱାରା ଆମେ ଯେଉଁ ରାସାୟନିକ ସାର ବା ବିଷ ବ୍ୟବହାର କରୁଛନ୍ତି ତାକୁ ନ କରିକିରି ଆମେ ଚାଷ କରିବା, ଯାହାଦ୍ୱାରା ମାଟିର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଠିକ୍ ରହିବ ଆଉ ମାଟିରୁ ଯେଉଁ ଖାଦ୍ୟ ପାଉଛନ୍ତି ତାର ମଧ୍ୟ ଆମେ ଠିକ୍ ଭାବରେ ସୁସ୍ଥ ଫସଲ ଆମେ ପାଇପାରିବା। ଆଉ ଯଦି ଫସଲ ସୁସ୍ଥ ରହିଲା, ଆମେ ଯେଉଁ ଖାଦ୍ୟ ପାଉଛନ୍ତି ଫସଲରୁ, ଆମେ ମଧ୍ୟ ସୁସ୍ଥ ରହିବା। ସେଥିପାଇଁ ମାଟିର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସହିତ ମଣିଷର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଯେଉଁ ଜଡ଼ିତ ରହିଛି, ସେଥିପାଇଁ ଆଜିର ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଯେଉଁ ଏଇ ଯେଉଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଗ୍ରହଣ କରାଯାଇଥିଲା କ୍ଷେତ ବଚାଅ ଅଭିଯାନ, ଚାଷୀ ଭାଇମାନଙ୍କୁ ବହୁତ ଜାଗାରେ ଆମେ ସଚେତନ ବି କରିଛୁ, ଚାଷୀ ଭାଇମାନେ ସଚେତନ ହେଇଛନ୍ତି। ଆଉ ବର୍ତ୍ତମାନ ଆମେ ତାକୁ ଖରିଫ ଧାନ ଫସଲରେ ତାକୁ ବ୍ୟବହାର କରିକି ମଧ୍ୟ ଦେଖିବା।
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା।
3: ଆଉ ଗୋଟେ ବହୁତ ସମସ୍ୟା ମଧ୍ୟ ଆମ ଜିଲ୍ଲାରେ ଦେଖାଯାଇଛି, ମାଟିରେ ଜୈବିକ ପଦାର୍ଥର ପରିମାଣ ଆମର କମିଯାଇଛି।
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା।
3: ଆଉ ସେଟା ଗୋଟେ ମୁଖ୍ୟ ସମସ୍ୟା, କାରଣ ଆମ ପାଖରେ ବି ଗାଈ ଗୋରୁଙ୍କ ସଂଖ୍ୟା କମିଗଲାଣି, ସଢ଼ା ଗୋବର ଖତ ବିଶେଷ ଉପଲବ୍ଧ ହେଇପାରୁନାହିଁ। ସେଥିପାଇଁ ଆମେ କ'ଣ କରିବା ଯାହାଦ୍ୱାରା ଆମର ମାଟିରେ ଜୈବିକ ପଦାର୍ଥ ପରିମାଣ ବଢ଼ିବ ଆଉ ରାସାୟନିକ ସାର ଖର୍ଚ୍ଚ ମଧ୍ୟ ଆମେ କମେଇପାରିବୁ। ବହୁ ଜାଗାରେ ଦେଖୁଛନ୍ତି ବର୍ତ୍ତମାନ ବି କୁହାହେଉଛି, ଏଇ ଯେଉଁ ଯୁଦ୍ଧ ବି ଚାଲିଥିଲା ଆମର, ବର୍ତ୍ତମାନ ବି ଚାଲିଛି ଯୁଦ୍ଧ, ତାଦ୍ୱାରା ଦେଖିବେ ସାର ସଙ୍କଟ ନିହାତି ଭାବରେ ଦେଖାଯିବ। ଆଉ ସେଥିପାଇଁ ଭାରତ ସରକାର ମଧ୍ୟ ଏଠି ବହୁତ ଗୁରୁତ୍ୱ ଦେଉଛନ୍ତି, ରାଜ୍ୟ ସରକାର ମଧ୍ୟ ବହୁତ ଗୁରୁତ୍ୱ ଦେଉଛନ୍ତି ଯେ ରାସାୟନିକ ସାର ବ୍ୟବହାର ଆମେ କମ୍ କରିବା, ବିଶେଷ କରିକି ୟୁରିଆ ଯେଉଁଥିରେ ଆମର ପଟାସ ଗୋଟେ ସାର ଆମେ ସବୁ ଆମଦାନୀ କରୁଛୁ, 100% ବାହାର ଦେଶରୁ ଆମେ ଆମଦାନୀ କରୁଛୁ। ସେଥିପାଇଁ ତାକୁ ଯଦି ଆମେ କମ୍ ବ୍ୟବହାର କରିବା, ନିଜେ ଆମେ ଜୈବିକ ପଦ୍ଧତି ଅପଣାଇବା, ତେବେ ଫସଲରେ ମଧ୍ୟ ଖାଦ୍ୟ ସାର ପରିଚାଳନା ଠିକ୍ ଭାବରେ ହେବ, ସୁସ୍ଥ ମାଟି ପାଇବା, ସୁସ୍ଥ ଶରୀର ପାଇବା, ଆମେ ତାଦ୍ୱାରା ଆମେ ସେଇ ଜିନିଷ କରିପାରିବା। ସେହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆମର ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ସବୁଜ ସାର କଥା କୁହାହେଉଛି, ଆଉ ଏଇ କ୍ଷେତ୍ରରେ ବିଶେଷ କରିକି ଧନିଚା, ଆଉ ଏ ବର୍ଷ ମଧ୍ୟ କୃଷି ବିଭାଗ ଦ୍ୱାରା ପ୍ରତି ବ୍ଲକକୁ ମଧ୍ୟ ଡେମନଷ୍ଟ୍ରେସନ ହିସାବରେ ଏଇ ଧନିଚା ମଞ୍ଜି ମଧ୍ୟ ଦିଆଯାଇଛି, ଚାଷୀ ଭାଇମାନେ ତ କରିଛନ୍ତି। ଆଉ କିଛି ଚାଷୀ ଭାଇମାନେ ଯେ ଏହାର ବହୁତ ଗୁଣ ମଧ୍ୟ ଜାଣିଛନ୍ତି ଆଉ ତାକୁ ମଧ୍ୟ କରିଛନ୍ତି। କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆମେ ଯଦି ଧନିଚା ଫସଲ କଥା ଆଲୋଚନା କରିବା ସବୁଜ ସାର ହିସାବରେ, ଏଥିରେ କ'ଣ ହୁଏ, ଧନିଚା ଗୋଟେ ଦେଖିବେ ତାର ଚେରକୁ ଯଦି ଉପାଡ଼ିକି ଦେଖିବେ ସବୁ ଭାତୁଡ଼ି ଭଳିଆ ହେଇଥାଏ। ସେଇଥିରେ ବାୟୁମଣ୍ଡଳରୁ ଯେଉଁ ନିଷ୍କ୍ରିୟ ଯବକ୍ଷାରଜାନ ଅଛି ସେଥିରେ ରାଇଜୋବିୟମ କହିକିରି ଯେଉଁ ବ୍ୟାକ୍ଟେରିଆ ଅଛି ବା ବୀଜାଣୁ ଅଛି, ସିଏ ବିବନ୍ଧନ କରିକିରି ସେଇ ଗଛରେ ସିଏ ସଞ୍ଚିତ କରିକି ବା ବିବନ୍ଧନ କରିକି ରଖିଥାଏ। ସେଥିପାଇଁ ଯଦି ଆମେ ହିସାବ କରିବା, ହେକ୍ଟର ପ୍ରତି 40-60 kg ନାଇଟ୍ରୋଜେନ, ଯଦି ୟୁରିଆ ସାର କରିବା ପ୍ରାୟ 2.5 times ସେଥିରେ, ମାନେ ପାଖାପାଖି 100-150 kg ୟୁରିଆ ସାର ମାନେ ଏଇ ଧନିଚା ଯଦି କରିବା ଆମେ ସେଥିରୁ
1: ପାଇପାରିବା।
3: ତା ଛଡ଼ା ମାଟିରେ ଜୈବିକ ପଦାର୍ଥକୁ ବଢ଼େଇବ, ଗୋଟେ ଯେତେବେଳେ ଜବକ୍ଷାରଜାନ ପାଇଲେ ଆମେ ଅଟୋମେଟିକ ୟୁରିଆ ସାର ବ୍ୟବହାରକୁ ଆମେ କମେଇ ଦେଇପାରିବା ବା ବିଲକୁଲ ନଦେଲେ ମଧ୍ୟ ସେ କ୍ଷେତ୍ରରେ ଚଳିବ। ତା ଛଡ଼ା ଯେହେତୁ ଜୈବିକ ପଦାର୍ଥ ଅଛି, ମାଟିର ଯେଉଁ ଜଳଧାରଣ ଶକ୍ତି ବଢ଼ିବ, ଆମେ ଯେଉଁ ଆଲୋଚନା ବି କରୁଥିଲେ ଏଲନିନୋ ପ୍ରଭାବରେ କମ୍ ବର୍ଷା ହେଲେ ମାଟିର ଜଳଧାରଣ ଶକ୍ତି କମିଯାଇପାରେ, ସେ ଅନୁସାରେ ଯଦି ଆମର ଖତ ଅଂଶ ବା ଜୈବିକ ପଦାର୍ଥ ଥିବ ସିଏ ବଢ଼ିବ। ସେଥିପାଇଁ ଏହି କ୍ଷେତ୍ରରେ ସବୁଜ ସାର ଯେଉଁମାନେ କରିଥିବେ ଏଲନିନୋ ପ୍ରଭାବକୁ ମଧ୍ୟ ସହଜରେ ତାକୁ ଦୂର
1: କରିଦେଇପାରିବେ।
3: ତା ଛଡ଼ା ଯେଉଁ ଅଣୁଜୀବ କଥା ଅଛି ମୁଁ କହୁଥିଲି, ତାଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ ଯେଉଁ ଶରୀର ଗଠନ ପାଇଁ ଦରକାର କାର୍ବନ, ସେଟା ମଧ୍ୟ ସହଜରେ ଏଇ ସବୁଜ ସାରରୁ ସେମାନେ ପାଇଯିବେ। ଆଉ ଖାଦ୍ୟ ସାର ମଧ୍ୟ ଗଛକୁ ଠିକ୍ ଭାବରେ ମିଳିପାରିବ। ତା ଛଡ଼ା ଦେଖିଛୁ ଧନିଚା ଯୋଉଠି କରାହେଇଛି ଦେଖିବେ ଘାସ ବିଲକୁଲ ନାହିଁ, ଧନିଚା ଏତେ କଭର କରିଦେଇଥିବ ଘାସ ସେଠି, ସେଥିପାଇଁ ଘାସ ସମସ୍ୟା ମଧ୍ୟ ସେଟା ଦୂର ହେଇଯିବ। ଆଉ ଆମେ ଯାହା କିଛି ବି ରାସାୟନିକ ସାର ବ୍ୟବହାର କରିବା ତାର ମଧ୍ୟ ଠିକ୍ ଭାବରେ ଉପଯୋଗ ହେବ। ଯେମିତି ଆମେ କହୁଥିଲେ ଯବକ୍ଷାରଜାନ ଜାତୀୟ ସାରର ଏଫିସିଏନ୍ସି ଯଦି ଦେଖିବା ପ୍ରାୟ 25-30% ଭିତରେ, ବାକି ନଷ୍ଟ ହେଇଯାଏ, ପାଣିରେ ଧୋଇକି ଚାଲିଯିବ, ମାଟି ତଳକୁ ଚାଲିଯିବ, ଘାସ ଆକାରରେ ନଷ୍ଟ ହେଇଯିବ। କିନ୍ତୁ ଯଦି ଆମେ ସବୁଜ ସାର ହିସାବରେ ଯଦି କରିଥିବା ତେବେ ତାର ଏଫିସିଏନ୍ସି ବା ଦକ୍ଷତା ମଧ୍ୟ ବୃଦ୍ଧି ପାଇବ। ଆଉ ମଧ୍ୟ ଆମର ଯେଉଁ କହୁଥିଲେ କୃଷକର ବନ୍ଧୁ ଜିଆ ବା କେଞ୍ଚୁଆ ଯେଉଁ ଆମେ କହୁଛନ୍ତି, ଆଉ ଯଦି ସବୁଜ ସାର କରିଥିବେ ଦେଖିବେ ଜିଆ ସବୁ ସଂଖ୍ୟା ବହୁତ ବଢ଼ିଯିବ, ଆଉ ମାଟିର ଉର୍ବରତା ମଧ୍ୟ ସେମାନେ ବଜାୟ ରଖିବେ।
1: ଆଜ୍ଞା,
3: ଯେଉଁଟା ବର୍ତ୍ତମାନ ଦେଖିବାକୁ ମିଳୁନାହିଁ ସେଇଟା ନିହାତି ଭାବରେ ଏଇ ସବୁଜ ସାର କଲେ ରହିବ। ଆଉ ସେଥିପାଇଁ ଆମର ଚାଷୀ ଭାଇମାନେ ପ୍ରାୟ 1 acre per 10 kg ମଞ୍ଜି ଦରକାର। ଆଉ ଏଟାକୁ ବୁଣିବା ସମୟ ହେଉଛି ଆମ ରଜ ପାଖାପାଖି ଯେଉଁ ହେଲା ଜୁନ ମାସ ପ୍ରଥମ ସପ୍ତାହ ଆଡୁ, ଅଳ୍ପ ବର୍ଷା ହେଇଥିବ, ଆଗରୁ ଜମି ହଳ କରିଦିଆ ହେଇଥିବ, ସେଇଥିରେ ଆମେ ବୁଣିଦେବା। ବୁଣିଦେଲେ କ'ଣ ହେବ, ପାଖାପାଖି ଆମର 40-45 ଦିନର ଯେତେବେଳେ ହେଇଯିବ

0: লাগিব নাই যে পিড়িয়া ব্যবহার কলে আর্টিলিটি বা আপনার উর্বরতা মধ্যে মাটির রক্ষা হব আহলি বিভিন্ন প্রকার অণুজীব মাটির জীবন করছে অণুজীব মানে তাঁকর সংখ্যা মধ্যে এই বড়াইবার সাহায্য করে সেপাই আমার নিম্ব পিড়িয়া হোক বেশি পরিমাণ তো উপলব্ধ হো না যেত পরিমাণ উপলব্ধ হচ্ছে তথাপি আমার একর প্রতি যদি আমি গোটে কুইন্টাল হিসাবে দেওয়া আমি রাসায়নিক সার খরচ মধ্যে আমি কমাই দিয়ে পারে কোনসি বিষ নাই আমি জৈবিক হিসাবে তাকে ব্যবহার করা আত বচাও অভিযানে আমি ইয়ে বহু গুরুত্ব দিয়েছু আশী ভাই মানে যা পাখে উপলব্ধ অহাতে ভাবে তাকে ব্যবহার করতু আসায়নিক সার আমি কম করতে কতবে দেবে যেত জমি প্রস্তুত করছেন ফল করছেন কাদু করছেন সেই সময় দিয়ে পিড়িয়া দিয়ে ভালো করে মাটিতে মিশাই দেবে যাদ্বারা মানে সুবিধার গছ তাকে খাদ্যসার হিসাবে গ্রহণ করে পার।
1: তো এইখানে আমার চাষী ভাই বহন মানকে নিহাতি ভাবে আহ্বান করমা যে এই ভিতরে আমার এই যে কুসুম ফের পাচলানো
0: আজ্ঞা আজ্ঞা
1: আও তাকে কলেকশন করি করি রাখিবে বলে আবা বরসার কিটা নিহাতি ভাবে কাম দেব বা এই যে
0: কুসুম পিড়িয়া বি
1: আপন মানে যে পনিপরিবা চাষ করছেন সেইথিরে ফের এটা ব্যবহার করি পারবে।
0: আজ্ঞা আজ্ঞা
1: তো আজ তো আমি আমার যেন ধান ফসলর পরিচালনা যেন কথাবার্তা হল সেতরে বহুত কিছু কথা মানে ফের আমি কভর কলান তো আজ আপনার সময় দিয়েছেন সেতির লাগে আপনকে বহুত বহুত ধন্যবাদ জুহার
0: জুহার
2: দাদা
1: হই গ্যা
2: ই আগে কথা মানে শুনলা বলে কথা যেন রহিছে ধান চাষ উপরে ইয়া সবু নিহাতি জানবার আছে আমকে আর ই বাগে যদি আমি করি বসমা আমার চাষবাসকে বেলে আমার ধান চাষটা বনিয়া সে হই পারবা
1: হই গা হই বলে সব কথা মানকে তো জানলা নো
2: হই হই
1: হেলে আমার পাখরে যেন সূচনা মানে আছে সে মানকে টিকে দেই দউ
2: হই হই
1: আর পহলা করি আমার এই যেন বাজার হাট র কথা যে আমার রাউরকেলা আখর পাখর বাজার হাটে কেনতা কা পনিপরিবা সব বিক্রি হউতলা যে
2: হই হই বেলে আলুটা রহিতলা কিলো পিছা 16 টাকা পিয়াজ রহিতলা 35 টাকা নেকরি 40 টাকা অদা 160 টাকা লেসুন রহিতলা 200 টাকা নেকরি 220 টাকা বিলাতি রহিতলা 30 টাকা নেকরি 40 টাকা বাইগন 40 টাকা বরবটি 50 টাকা নেকরি 60 টাকা ভেন্ডি রহিতলা 40 টাকা লাউগুটাকে 20 টাকা মাখন 30 টাকা বন্ধাকোবি 20 টাকা নেকরি 30 টাকা ফুলকোবি রহিতলা 60 টাকা নেকরি 70 টাকা করলা 50 টাকা নেকরি 60 টাকা গাজর 40 টাকা নেকরি 50 টাকা বিট রহিতলা 40 টাকা নেকরি 50 টাকা পুটল বি রহিতলা 40 টাকা নেকরি 50 টাকা কুন্দ্রু 40 টাকা সারু রহিতলা 50 টাকা কঞ্চা কদেল 40 টাকা নেকরি 50 টাকা আর কঞ্চা মির্চা রহিতলা 80 টাকা নেকরি 90 টাকা
1: হই গা হই বইলে বিরসু
2: হ্যাঁ দাদা
1: এই যে পায়ন পাগর সূচনা আসি পৌঁছিছে এটা ভিতর টিকে কই দিও
2: হই হই বেলে সুন্দরগড় জেলার পায়ন পাগ বিভাগ কিরেনু যেন সূচনা মিলিছে সেই সামন দেখবা বইলে আমার পাগটা প্রায়ত মেঘুয়া রহবা তার সঙ্গে 30 মিলিমিটার তক বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আর যেন তলুয়া পবনটা বহিবা এটা ঘন্টা প্রতি 9 কিলোমিটার দিয়ে বহিপারে হেনতান তাপমাত্রাটা সবুন এতকা 30 ডিগ্রি আর সবুন কম 24 ডিগ্রি সেলসিয়াস রহিপারে সে বাগির আর্দ্রতাটা সবুন এতকা শতকড়া 95 ভাগ আর সবুন কম শতকড়া 85 ভাগ রহবা বলিকি সূচনাটা রয়েছে
1: হই গা হই বইলে বিরসু ভাই
2: হ্যাঁ দাদা
1: এত সব কথা কহলা ভিতরে আমার বৈঠকি সরাবার বেলফের হয়ে গলানো
2: হই
1: তো বৈঠকি সরাবার আগরু আমার চাষী ভাই বহন মানকে অনুরোধ কি সে মানকে আমার ক্ষেত খমার কার্যক্রম আজিরটা কেনতা লাগলা এ বিষয়ে মতামত দেই করি আমার এই ঠিকানা থি নিহাতি ভাবে চিঠি লেখবে
2: হই তো আমকে চিঠি লেখবা লাগি ঠিকানা হচ্ছে ক্ষেত খমার কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন নম্বর 769042
1: বলে আজের লাগি আপন মানকর বীরসু আর মঙ্গলু ভাইকে বিদায় দেন
2: জুহার।

0: বাহ চমৎকার, তুমি সুন্দর গাইপারছ তো মায়া।
1: না মণিমা,
0: কাঞ্চি রাজ্যর বাসন্তী সন্ধ্যা, সুকুমার চন্দ্রমা, বন বিহঙ্গমর কাকলি, কাবেরী কূলর কৃষ্ণ সার, আউ কাঞ্চির সঙ্গীত মূর্ছনা, সবু কোন সুন্দর আউ মাদক ভরা। কোন করছল মায়া? আরে আরে আরে, পছরে কোন লুচাই ধরছ?
1: ক্ষমা করিবে মহারাজ, মহারাণীঙ্ক চিত্রপটকু।
0: মহারাণী? না না।
1: কোন হলা মহারাজ? শ্রীহস্তর ফুলমালটি খসি পড়ি।
0: উঠা নেই মায়া, উঠা নেই, ধুলিরে পড়িবক যাহার জন্ম তাকু উঠাই।
1: কোন হলা মহারাজ হঠাৎ আপনঙ্কর?
0: কারণ জানিবা পূর্বর সে চিত্রপট উপরে আগ গোটায় যবনিকা পকাই দিও মায়া, যবনিকা পকাই দিও।
1: পকাই দিচ্ছি মহারাজ। মহারাজ,
0: রাজা দেশ পালন করিবার ধন্যবাদ জনাউছি মায়া, এথরক গোটা অনুরোধ রক্ষা করিপারিব মায়া?
1: আবেশ করন্তু মহারাজ।
2: মহামহিম সম্রাটঙ্কর জয় হেউ।
0: যুবরাজ বিজয় চন্দ্রাক্ষ সম্বাদ কোন?
2: একান্তরে জনাইবি।
0: মায়া, কিছু ক্ষণ পাই তুমি ভিতর কক্ষরে
1: আসুছি মহারাজ।
0: বসন্ত যুবরাজ, মনে হুয়ে আপন খুব চিন্তিত।
2: হ্যাঁ মহারাজ, চরমুখরু যে দুঃসম্বাদ শুণিলি তাহা কোন মহারাজঙ্কর চূড়ান্ত বিচার? কাঞ্চি রাজদমা পদ্মমতীকু এক চণ্ডাল হস্তরে?
0: তাহাই তো ন্যায়, তাহাই তো ধর্ম সিংহাসনর নিষ্পত্তি।
2: ন্যায় ধর্ম?
0: এ সিংহাসন প্রভুর নুহে, সেবকর।
2: কাহার সেবক?
0: প্রজাঙ্কর।
2: প্রজা যদি কহে জগন্নাথঙ্কু সমুদ্রে ভসাই দিয়ন্তু, ভসাই দেবে?
0: প্রজার তৃপ্তি লাগি?
2: প্রজার তৃপ্তি লাগি নারী নির্যাতন মধ্যে সম্ভব হব?
0: উৎক্ষিপ্ত হন্তু নাই যুবরাজ, মু সিংহাসনর দাস।
2: না সম্রাট, না, মো স্নেহ ভক্তি সম্মানরে আঘাত লাগিছি, ছামু এ বিচার প্রত্যাহার করে নিয়ন্তু।
0: বিচার পরে মন্তব্য প্রকাশ করে সারি পুনর্বিচার করিবা গজপতি সিংহাসন পক্ষের অসম্ভব।
2: অসম্ভব? উত্তম। নারী নির্যাতনার প্রতিবাদ লাগি এ ক্ষেত্রীয় সে কেবে সুপ্ত নুহে বলে মু আপনাকে স্মরণ করাই দেবাকু বাধ্য হলে মহারাজ মতে ক্ষমা দেবে, মু আসুছি।
0: যুবরাজ, যুবরাজ শুনে যাআন্তু যুবরাজ।
3: মহারাজঙ্কর জয় হেউ।
0: মহারাজ? কে মহারাজ? মু? আচ্ছা, তাহলে তাহলে কোন চরমুখর সম্বাদ সত্য নুহে মহামন্ত্রী?
3: ক্ষমা হেউ মণিমা, খড় লোক মানে অর্থকে অনর্থ করে নানা কথা কইতান্তি।
0: তথাপি গজপতি সিংহাসন সেমানকু প্রজা বলিতে স্বীকার করে
3: মণিমা?
0: কাঞ্চি অভিযান সামান্য এক নারীর মোহ পাই নুহে মহামন্ত্রী, এক দুর্বল শাসকর তুচ্ছ স্বার্থ লাগি গজপতি সিংহাসনর ইতিহাস পৃষ্ঠার কলঙ্ক লেপিবাকু আপন কোন পরামর্শ দেবে মহামন্ত্রী?
3: মহারাজ,
0: তাহলে স্মরণ রাখিবে মহামন্ত্রী, সিংহাসন রাজার প্রেমিকর নুহে, গজপতি রাণী হংসপুরের চণ্ডাল পত্নীর স্থান অসম্ভব, কাঞ্চি রাজজমা পদ্মাবতীঙ্কু নেই আপন যথা ব্যবস্থা করে দিয়ন্তু, আউ এথিরে সাহায্য করিব মায়া।
3: মহারাজ মোর প্রার্থনা।
0: মো নিরুপায় মহামন্ত্রী, নিরুপায়।
3: মায়া, মায়া।
1: প্রণাম মহামন্ত্রী।
3: আজি পবিত্র শ্রীগুণ্ডিচা জগন্নাথঙ্কর রথযাত্রা, যাহা যাহা কহিতিলি সবু মনে অছিটি?
1: অছি মহামন্ত্রী, মু তো সকাল পহরু আপনকু অপেক্ষা করি রহিছি।
3: রাজজেমা পদ্মাবতী?
1: আপনকু কহিবা অনুসারে জেমা দেইঙ্কু কন্যা বেশরে সাজেই দেইছি, এই তো জেমা আসলেনি।
4: মোর প্রণাম গ্রহণ করন্তু মহামন্ত্রী।
3: জগন্নাথ তোমার মনস্কামনা পূর্ণ করন্তু মা।
4: আপনকর নির্দয় জগন্নাথ এ অভাগিনীর ডাক কোন শুনিবে মহামন্ত্রী?
3: হটিয়া ঠাকুর টিকে হট দেখিবাকু ভল পাঁন্তি মা পদ্মবতী, তাঙ্ক উপরে ভরসা রখ, দেখিব এ বৃদ্ধ মন্ত্রীর যোজনা কদাপি বিফল হব নাই মা। মায়া,